0: ভিবি স্টুডিও টেস্টিং নাম্বার ওয়ান
1: তোমার
0: কম্পিউটার নাম্বার টু
1: কাহানি মেরি রাতো কি
0: ভিবিএস মুম্বাই